मन हर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियो। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म परवरिश निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। That is for iedereen. That is for iedereen. Die zijn best doet. Ja, die zijn best doet. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.

op zoek naar een nieuw huis, maar je repareert de lamp. Santosh, Santosh man, Santosh man dunya ka sabse bada dhan hai. Santosh man dunya ka sabse bada dhan hai. आप सुनते हैं फाउन हिंदुस्तानी रेडियो।

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा मां खेंता वेग 259 बाय ऑटो वर्हूरबेड्रैव Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 41 8873. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkas Gokul op 00 597 875 939. In Nederland 06 574 18873. Amalia, auto verhuurbedrijf in Suriname.

कल की हार भी भूल जा और आज अपने उम्मीदों के आगे धोरो, अपने लक्ष्य प्राप्त करो। तुम्हारी खुशी में मेरी दुनिया बसती है दोस्त, तुम खुश रहते हो तो मेरी दुनिया हंसती है। जिस खुशी की तलाश थी, जिस खुशी की तलाश थी हमें, बस वही हो तुम। और ये बात भी सुनो, ये भी बहुत अहम बात है। खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगा, ना ना, खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगी, लेकिन खुश होकर काम करोगे तो खुशी जरूर से मिलेगी। एंकल टेकन दैट योर इमोशनल स्टर्कर वर्ड en dat is dan, je hebt niet altijd gelijk nodig. Nee, je wil niet overal altijd gelijk hebben. Je laat het gewoon maar gaan. Je hebt niet altijd gelijk nodig. Je kunt kritiek ontvangen. Je bewaakt je grenzen. Je kiest je gevechten. Je laat mensen gaan die niet bij je passen. Je vertrouwt meer op jezelf. Je vergelijkt minder. Je herstelt sneller van tegenslagen. Je zoekt geen bevestiging meer. Je kiest voor rust boven drama. Emotionele kracht herken je niet aan hoe hard je vecht. Je herkent het aan de grenzen die je stelt. De rust die je bewaart. De mensen die je durft los te laten. Het vertrouwen dat je in jezelf ontwikkelt. Groeien betekent niet dat je nooit meer valt. Groeien betekent dat je steeds sneller weer opstaat. En welke van deze punten herken jij het meest bij jezelf?